0: বাবা, অফিসে হলে অবরক।
1: ইসা তো বে ইপা অফিসালে ইয়াম সাই নেই আই মধু আমি পড়ক না ইপা দা ইপা থাকে
0: হই বাবা, পুরকে আদ বাবা, নাসিদি না চাছিরা।
1: ইহে না হান দে ইসারি দুদি নই না মান চাছো দন চাগন থে দে কো ইসা তো বে না তুই না চাবছি হাকচাং নাম ফলম দে নে
0: ইস ইস বাবা না হাইজিলি সে ইয়ং পয়সা তি মিং দদন মি ইয়াম চাদ্র দি ফাই হাই দব
1: হাই হাই হাই আদ হাকচাং জু ফাবা হাউ জু হাউবা সাঙ্গুং।

যগুয়ে খুঁতে অমত কলম হাইব করি খনব গেনি পাইব নমম জগুই হইজে দেনে পোক পাই হে হাই ইয়া মপাদ মিনম হইজে নে বেমা মপা মমাদ মিনম মব মসা মসু দ কাইদং গইন ফর রয় নমানব মিরক তিলে মাই পা রয় মিরক সঙ্গে লেম রয় লাইরাম লেন দ সু ফর রয়

0: ऐसा न बोवा कोई ना पाहबगी मैं फंदा लंजकी बे इराल के यादो अमुक तक आ पी पुन्ने मक्चे नमाउसो वाकल थेन भी ओए की बदगी थोक की बगाते इमोंगा मैं पाहबाई बसे यम मधु दलागली भी यम मधु की माहुआ तो किसू मखाया अम्म द पोन आई बसे पाहबन नमाउदा पराओ इधे तंबीरे ने पाहबा नमाउगे कुछ ज़्यादा बताओ बीरनु पाबा नमाउना पाबा की थोगल निंती ने ताऊ बगी आयाबत मत्ता दीप दीवियुने
1: पाबा करीगी मोने लान गनी मत्ता मुंगे नुक्षित ना इचाई मोगु हुम दुना पूरगे होना रुबता पाबा अदबो ना कोई ना ना साना तंता ना वाकल खन मंगमल पसे ยามนุงไงบาบายังมุนฮิซาชาบาบาเชลตานบายบเซยามนลูบนบาบาอะดุบาลุชันบดีไลบนควายตะกี้เห็นน่ะพัตตะบะนะมะตังกิมะมะลคังดะบาอะเรมะดะลันทุมลุชินคิบานะควยนังกะซิวะคัลตาระพะเซอิปายามนุงไงเรอิบวลบาบายามนุงไงบาบาอิไลเอ
0: ทำบาร์ป้าบาอีซาสุไลบราลาลาลาลาลาลาลาลาลาลาลาลาลาลาลาลาลาลาลาลาลาลาลาลาลาลาลาลาลาลาลาลาลาลาลาลาลาลาลาลาลาลาลาลาลาลาลาลาลาลาลาลาลาลาลาลาลาลาลาลาลาลาลาลาลาลาลาลาลาลาลาลาลาลาลาลาลาลาลาลาลาลาลาลาลาลาลาลาลาลาลาลาลาลาลาลาลาลาลาลาลาลาลาลาลาลาลาลาลาลาลาลาลาลาลาลาลาลาลาลาลาลาลาลาลาลาลาลาลาลาลาลาลาลาลาลาลาลาลาลาลาลาลาลาลาลาลาลาลาลาลาลาลาลาลาลาลาลาลาลาลาลาลาลาลาลาลาลาลาลาลาลาลาลาลาลาลาลา
2: mapam ni Hay na riba, yung masina, yung bahan mahilang na paan ba dun? Nga si inumit asitan, nasal na nga jarap. Ay, ayam nung harita sa huwi, nama, ay yung hari.
3: Itan na, ay koy da hakteng na parahoy na tambidra basu. Itan gi buksel sa uba, ningan na daba tau na aduna, nga si di, pahabaga ay koy gagi marag talay raba. Itan si gi tongoy duna, torbal ani samjan na hali. Nga si di, kaya adun nung hari koy, kaya adun nung hari.
2: Tasaw, ato baba, horian gi paba gi sapurak na ba na jamung ta chillang ma chalu khin ge
4: gi bema
1: ko hai hai ha ha wi si di na bung na na ma gabu wa khal tarak na ba ai da na ti pa na moi da para ma tam bi bani ne ha chalu chalu sa sa sang lo thong na ba thorang to ro na si di ne i pa da i mong na pi je ning na thawa yaung na thong ba sa en sang do sa ra i pa gi ha chang si kan khrpa yavre yenge nei be ma ebu ibol ngasi gi cha ngasi di na chen ge loina nei pai sa khoi pun na chami na siko
3: pa ba hey tari bra pa ba na ri si chalo sang thong ba thong dau ro ba chalo ba ngasi di ai shu nga ma ka then de gi yin lu ki ge ba be ma ngasi de khoi pun na chami na ge dorim ni ko adu ga horen then de then ba shu Nana maga, aigana, nang yum pawa, tumbe raga lore dana.
2: Ando tazo.
3: How ne?
2: Ai di zadra ba su yara nida.
3: Gari gya.
2: Ningwan cha kao wansu pangko iku idre. Adu do na punna zara se ba.
3: Ningwan cha kao bada su isan kao gani, punna sami na gani. Nga sige saklin si su, adu ga mana da ba, yam na maruoy ba, akan na ba saklin, nini saklin.
2: Gari akan na ba no tazo.
3: Hey, apang bi, nga sige saklin si na, Pabana ikoy buwa kan tahan biba, ano ba mapok amada pohan bibagi? Ano ba mapoki ahan ba saglin nini saglin?
1: Nasi nopahan ako na sumna nung si Zana na laywa si Uraga. Ipagit, hamoy da pian bahay ba daw? Poe re?
3: Apa.
1: Adubo ibohol.
3: Paba.
1: Pun sige aroy ba matampaw ba da? Nasen gi punung da din nung sihan ganu ko ibohol.
3: Asa, ako ipahaw si di. Paba. Nasano pa ay nahingli ba si isang gidamak, paba gidamak, ama di imong sigidamak tanine.
2: As, paba, ay ko itasaw gi, ano ba mapok si di action pali he, paba?
4: Ho, ano ba mapok ki sakliendo, nga lay biru ro, tingkra niye.
3: Ay, ikaw rin eh.